0: নমস্কার আর ওলা লগতে সুন্দর বিহান ইডা আকাশবাণী কেন্দ্র টুরা মিডিয়াম ওয়েভলা 243.31 মিটার আর কিলোহার্স 1233 নি অনুষ্ঠান প্রচার হবা লাগিছে আমলাসুর আজি রবিবার জুন মাসলা 14 তারিখ সন 2026 আর সময় ভিয়ানলা 6:30:20 পার হবা লাগিছে। আজিল অনুষ্ঠানী আপনিগুলা শুনিবাগে পাব বিশ্ব রক্তদান দিবস লা বিষয়নি এগ্রা হুতুকে কথিকা।
1: দুনিয়া ভরনি আজি বিশ্ব রক্তদান দিবস মানাওয়া লাগিছে। বিশ্ব রক্তদাতা দিবস প্রত্যেক বছর 14 জুনি মানাওয়া হয়। এই দিনা প্রত্যেক বছর রক্তদান লা মহত্ব লা বিষয়ে জাগ্রতা প্রচার করে আর রক্তদান করা যোগদান দিয়া জীবন বাঁচাওয়া লা জন্য মানাওয়া হয়। কথাতে কয় রক্তদান মানে জীবনদান। প্রত্যেক দিনাই সারা বিশ্বনি রক্তলা অভাবে বাখার মন গিলালা জীবন যাছে। এলাও পর্যন্ত এই বিষয়ে মন গিলালা মাইদুনি চেতন নাইক। 2004 সনি 14 জুন এই দিননি পালন হয় রক্তদান দিবস হিসাবে। রক্তদানলা দিয়া বাখার মন গিলালা জীবন বাঁচাবাগে পায়।
0: একবার নি খালি এক ইউনিট কমসে কম 350 থেকে 450 মিলিলিটার রক্ত নেওয়া হয় যিদানি তিনডা মানলা জীবন বাঁচাবাগে পায়। রক্তদানলা ইতিহাস এই দিবস

নোবেল পুরস্কার বিজেতা বৈজ্ঞানিক কার্ল ল্যান্ডস্টেইনের ল জয়ন্তী ল উপলব্ধ নি মানাওয়া হয়। যাই রক্ত গ্রুপ এ বি ও ল বিশ্রসে এই শুরুবাত বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO দ্বারা 2004 নি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO দ্বারা ঘোষিত করা বিশ্ব রক্তদান দিবস 2026 ল বিষয়রা হলে এক ফোঁটা মানবতা রক্তদান করেক জীবনকে বাঁচাও, ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভস লাইফ। আপনিগুলা শুনিবাগে পালে বিশ্ব রক্তদান দিবস লা বিষয় নি এগরা হুতুকে কটিকা। আজিলা অনুষ্ঠান নি আপনিগুলা প্রথম গানরা শুনিবাগে পাব শিল্পী মলিন্দ্র হাজংলা গানরা। আরো এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে সামতি গাঁও থেকে পিঙ্কি, ধর্মেশ, সোনি, অঞ্জলি, রীমা, প্রাঞ্জল, কুন্তি, রাকেশ আর নিভা।

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী মুলিন্দ্র হাজংলা গানরা এলা অনুষ্ঠান নিয়ে আপনিগুলা দ্বিতীয় গানরাগে শুনিবাগে পাব শিল্পী টুন্দ্রা হাজংলা গানরা আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে লিঙ্গোপা টিকি অজয় প্রতিভা কাবেরী সুদেব নির্মলা আর রীনা।

আপনি এগুলো উপভোগ করিলে শিল্পী টুন্ডরা হাজংলা গানরা এরা অনুষ্ঠানী আপনি এগুলা শুনিবাগে পাব। শিল্পী স্বদেশ হাজংলা গানরা আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে সুলগুড়ি ঠিকি পিন্টু রাজু অনুষা পূর্ণিমা পূজা সোনালী বেদনা আর বিকি।

আপনিগুলা উপভোগ করিলে শিল্পী স্বদেশ হাজংলা গানরা ইলা অনুষ্ঠান নি আপনিগুলা শুনিবাগে পাব। শিল্পী মধুমিতা হাজংলা গানরা আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে কোডালধোয়া টিকি, নীলম, হিমাদ্রি, শ্রেয়সী, বিশ্বজিৎ, গৌতম আর পিহু।

আপনি গুলো উপভোগ করিলে শিল্পী মধুমিতা হাজংরা গানরা ইলা অনুষ্ঠানই আপনি গুলো শুনিবাগে পাব শিল্পী পঙ্কজ হাজংরা গানরা আর এই গানরাগে শুনিবাগে অনুরোধ জানাছে কাঁঠালবাড়ি ঠিকি মীনাক্ষী কমল গোপাল বিজয় নীলাক্ষী নির্মলা ধর্মেশ আর রিকি।

নেগুলা উপভোগ করিলে অনুষ্ঠান লা শেষ গানরা আর ইডাতে অনুষ্ঠান লা সময়রা শেষ হয়ে আহিলে আর ইলা লগে লগে মানে থান থেকে বিদায় নিলে ধন্যবাদ।

ইয়া গীত বাকসাদ আলনিপ্রংনাম টুইটার প্রোগ্রাম না দুনসুগমন সময় বয়ানন বোনাহা খনাল প্রুঙ্গ আপসান সময়ও আপসান প্রোগ্রামও গ্রং রুখাই গুজানা খং খং সকান্তিকন সালাম।